নাসিংজি রঙে পঞ্চক সেরিংয়ে সালকানে লজিক সানাজাচ গাছাতা চেবাং নুর বুতং স্তানজিন নামগিয়াল নিসকে সালকানে লরিক সানাজাত

0: Daksangi jarangay punchok angchugi salajat kani lobo salajats. Istingne tivatilane digrimjik hyotenok. E tivatilane digrimbenanga skundon shkya jatenok skujab stashi dolma deni kong kardong gamyul nejukstunokle. Kong tangyampo kongrangay sajing badgede chaklas kunnang delte tivatilane digrimjik hyotenok. Kasa deni e tivatilane digrimbo sanchesla pulin.
1: Sankalan gas deni dring le lundin khan studio naskya jatus skujab stashi Dolma, let in Yerang, at a nubre cardon lajusanok, then Yerang Sabat, Charles Zadanok, Thomason and Luntin cart in a gasujun, Julon leju.
2: Julian,
1: Ta Tashi Dolmale, the name Yerang Cardona, only Jutang, at a Sabat, Charles Gandhi Palanza, the name Cardon and Yazita, Tarsambo, the name Jingina Chichi Tavan of Tangata, Kata, Tomana, Sto, Yangma, Shanma, Newscar, Shanma, Sertil Shanma, Tapste, Yongos Pelano, the Mampedian Sasma, Tamatar, Kaumasmin, Kan Mapo, Tabano, Mizera, Cardona, the name Nasto, Cato Spring in Tavan of Tali.
2: Nelayan jualan aja tu ramang cia nas buat apa cina nole. Han jadi nas tu mana tahu miruk dasa nas, gara shanma, alu, tayang dasa greenhouse buat kan guna ta. Isu ko tomato orang yang tu kelih greenhouse ni yang tu tomato, full gubi, bengan, zera ko kerma guna gelar yang tu. Hanya nas tu mana yang cuman nuno sekarang tangan nuno pa yang yul guna tas de. Dasa shanma guna gelar ceruk nuno gara shanma guna gelar ceruk le.
1: Kasa. Tapi yang tak si nyuskar zera tu kerja zera tu tamu nol.
2: Kerja tamu nol nyuskar tapi cina nol. Hanya mana mampu tak cina dasa. Mungkin sekiling supa kamrik tamu tu duci yang sahun jik top setamu sih nanti fia gelar tapi nyuskar mana gelar cina nol. Yang yul guna bala mar tu nak kerja na. Kardo nyuskar biar mar mari binti zera ko cutang mosons pasang na. Oda gelar binti nol le kasa.
1: Kasa le tini. Mungkin orang bos nyuskar bo sameta benoga ya tini. Tamatap kan orang boleh tengok tali.
2: Hanya bos pun sama tawan orang nolah. Dah sana sama halang healing sospa. Nyuwun dia mana tawan orang. Tamatap kan guna orang bos tu mana. Sunsa sih tama nak tawan tinggal dia tawan miru nol. Bos pun tawan orang nolah. Kasa.
1: Tapi ni jangan kardung lamki kan nopo. Angguk angguk ada ini serial pemang boleh cakap nopo. Tapi oh tu sok mat itu mang po. Ngata taps di nang tenaga jumlah mereka cung na hotel pas cung na ya diski diski la cung kerja itu zat na yang cedok ya tharing sok deh tu mana nuale.
2: Tapi cungca sudah jumpo sung se mana nuale anu anggres kuni orang na ni mau lak cik mana yang mana tu gua cuma mangsa di mana miruk cang cung sa met kiam nuale kasa.
1: Nuale kasa kasa nuale. Tapi ni jah kardong aku ganman na rama luk mang posalan dopa. Taksang tu ni jah kardong ika rama luk yut nuga ya tu ni jah nyekor yul taksang leta nyekor yang ada nubre yang diskit te yul thamana mana rama luk metkan jate halan di ta miang me lopra kang song chalala song su ngata tu ni mamiya song mamina song tu ni song ngata gribina song ba I rama luk halkan met tang tu pa. Ni jah kardona Tak sayu tu no, amet tu no, ramalan lugle.
2: Hanya itu tu mana net tu no, met kan susu no, macam tombai ni sih suma mana met. Hanya tombre mana ramah ni susu sumtu nyun jodna, yang cint bagi orang kan mangpot kan gula habjur kya iwan oyalan no le. Tapi ya, kakak jing cint mot tega met khamet ramah kaksa hlazon zin ramah tenna kakak no, lujing pon ekiran mano. Tak sayu no le tombai ni sumju mana met sama tuun silkan susu no kari cokan susu ba. Tak sayu mana tombai ni suma mana pat met no le.
1: Oleh oleh kasih oleh oleh. Tapi ni jangan lut kan ikhwan nuk. Tangan tangan de composer kan baca nuga, ya doksan ikhwan nuga, ya rara tangan tangan ini balut duit kerja, dicho de lut duit kerja. Tena bos sonten nuga, ta doksan lut pochi zaman nuga.
2: Doksan lut pun macam nuga balang, bumbu, rata, dicho de lut gun sonten bos chan nuga. Hanya kerajaan lut gun tang duk punya nuga. Ta lo mampu son organik cuit sespat sangat, ote lut pun not duk sespat. Mana doksan mana use tu cuman nuga. Tena yang jung gourmet ni kerja, kompos sonten cakap nuga. Tiu subsidi tu ikhwan nuga, tiu boran nuga. Nolle daksa ini so, gara lutpat kolce malang aja organik jose kasale.
1: Nolle, ono kasar lestiole. Tu pasang ada ni lutu rambut zatara. Sa kata apa ni jenang? Jenang kerja mah sa ta turu samsan guni piang. Ta ayah laki abah kerja zatola. Sa on kasuk sioten. Ik balang on shal ledna. Tene kon spang gapces, dia kerja. Yang tene guna salces piang. Chunpo tezuk yote no kasuk sioten.
2: all all zirkan daksa ada exam yang tu nganjat apa mana yang amir kono nontang mori sons bah daksa cina namla cegi yang gurja yang seton mori sons bah all amang yun yono tapi ya program nasa ganar jin ganar pukma yang tozo sago ngen nono yar lata mana sas pun macam mana nono ji puk ya cint montin tapi yar lata mana skit montin tu semacam kardon tu skit tu mereka nang yang cemar gun bata tenna ran nas trotas bah tenna pukma o yang cumpo mangyong, ini yang asal mana tapjin, kau yang asal mana zaca minjaman, sih cepia, tenau tapjin, tenau tangjin, nono lekun lekasa.
1: Lekasa, nono. Tapi kadang yang cumpo nuk pangata, tapi ni kan mana yakti salah tu pangata, yak nang dimu tni mana yang kosta mangpo tangkos mak, yak nang kau dia tu kan, dimu nang tni kau yang dia mangkari tu kan, salte kau mangpo ekstra tangkos metkan soskal hamu nuk tio, kan mana mangpo salah nuk pang yakti. Jadi kadang nang daksa tni yakti yute nuga. Semacam tu ruk atas perjalanan tu.
2: Yang di dalam hanya dengan atas mangpo yo dengan mana sama. Yang di mangpo tu, gula kah mangpo atas bah, nu diskit gunjola, nangkor nyose, babzi cahos dengan mana. Di mana tu soka lamono, yang gula tu macam diskit pun, tapi yang mangpo tu mana. Di mana balam kita jersey mana yang cuman lokal mana, sama rere ngis ngis sum sum, itu yang cuman lekasa.
1: Oleh kasa. Nizang kartun pa tempat sumba, dah se yang di mo mangpo yo dengan ini. Jangan kerjung yulne, farkane, tayang doksa, pua, jangan tayang dicite, balang cite, teruang dia zakses, dini syakses, dini yar dawa juksi, jangan tay mar saksi, dini turungun lang akarsas kita. Tetok teruang itu naga, mete naga.
2: Han mes besi doksa, han lama naga tumbuh pura cina kono, yar dini apa yar lapat songstano, doksa tumbuh respa nyispari mana chamiruk mana jazan, na mi mesis besi sistem, jereng ini mana chamiruk juga, yak ina zakap stano juga pua kasa.
1: Oh kasa. Jadi, ta dengan lahan lah juara nas nanti pun taba juara pada. Daksa ngata ta yang tu nas pesis tapi gurja lepas tino mesin mampu ka daksa ngata kuyus korsesin nang jingocesin nang doktor ka sal dupa. Jangan kerana nanti jingoces kunang yakdi ka tena zue ka semua noga ya kuyus thores korsesin nang doktor ka tanoga mesin bokol tanoga yang anmi thah tena ka dul tanoga le.
2: Kuis bagaimana? Tangan mana lo banci sana le mana mesinnya kat tangan sana, balang tu juga mata nol. Jadi tu kuis bagaimana sama sama lamang tu, kau nuksan amir juga le. Jing mo jing lok lok jas bagaimana? Jadi tangsi mana mozan mana lok lok jas mana? Lok jing isik mesinnya kat tangan, makar mesinnya kat dia gelas hamiru inang daksa macam zuka mana yang respa ini supaya mis kon mau yutkan bunyi mesinnya kat tangan. Tapi mana zuka lu tenna jing mozan nol lekasa.
1: Kaso, wale. Tak, tene gun putseringa tak, tene fukma awal juta. Kau mampu turushal pada kalangan tak, bos sikchan. Taksa mampu jing mahu kan untuk turushal na, tene cunpo mampu jing mahu na. Toska or gun la, gun seri fukma tak, bos chanu gaya, nyogo chanu gaya, ngata sam thatat ngata bos tongtunol.
2: Pukma kerja, nan turu mario kan, ujung mose ramanet bos tik tak cunun dulu. Yang sabik maldana, yang kimse hingwar sesuola mario, tegun turu nyunyut kan guni kan, nyosi kan. Ram yule bos, aman pas kalah cunun. Jangan me pilok nama ne kunci manol lekasa.
1: Oli. Penita kerjung a, rasa sang long issue sumtius nang space tangan. Gosan langsung space tangan yang dah cang mazin ya selcang zin ya, tengah kolang ada yarpa yule tezuk mampu tuk selante. Daksa iu tenok, tenen daksa jikstein dambuli na sahangan kiasuk sespa. Tapi jika nak kerja na tenen, waktu tu orang mah orang langsung pun daksa sanglong isu sumpingan la kerjus yang tenen daksa mana tuh senoga ya, tena tuh sih tenok tali.
2: Dah orang mah langsung sekolah tapi mana mana sanggup tapi mana kerja sunsuran orang hal la, tumbuh cik ni sih mana kerja orang mah yang cik mana ni, tapi jing masa na zua berkata aku nubra aku nak kong tu gale jing masa hal la kong se curi nar bang se nyara tu se borduk daksa orang mah teh sa mana mampu sunsuran orang orang orang mah mana metkan jing metkan hanya tumbuh cik ni sih mana orang ayat tu se na thong miru, malah orang mah suka nang cip cip pokai se nang lo tujuh skies pa nang masuk pas kam se orang metkan ceruk mau di pizza ya nur. Daksa tak nama la yurja angsur tron mau sunsba. Cang mama ni gyalah ceruk. Mangpo yuang yang cincu. Daksa mara kalung aja nak cang. Zuefia langsak kutsal goshe kong goshe mana yang cang. Cang mala yang cincu nol lekas aja.
1: Oh kasih. Dengan kata daksa langbus kita raka cang nak suspo. Dini tang kata tungpa halam mangpo yu tu kartung kata ni. Tangan mana kata lasci cunang sas kena lus kena ngapsa tang nang cik tang cia yatu cuces bes cuces langde cuces si gong anok daksa I lek tang ye kore nadi ni kata metkan melapai kong semene yatu cokan metkan kimtis pa ngadulung metkan tene mi metkan nang argat purgan mori mene metpa kata lapai kong gosanok kuli onli ju tene kong semene tap metkak Kardung ngune na kimches pa un amare un te ngata jing chu che thaju stang che ngapsa tang che ya sas ke che lust ke che ya ngapsa tu tane tik tang che ya to chu che spo ndaksa yu de no ga thore nga je ezu ko jing ngo jin thore nga je jing chu chen jena ya to yo no ga ta ka us tukli
2: bes chu che skala dan no jing mo lust kyas gun la dan han me tenna bes yod no body dan ding ni thora khwe jen sama bes dan je no magar ngapsa o khe jen sama thwa sons ba te grip pa la pa biar pa pa tik ngapsa sana che la pa khong jen ne no le temini khui wi zera cho lust kyas zera cho mo lo tu sum dang sana mana rang bes mang che jo jen la pa kuli khong jen man le kasa
1: ono kasa tayang dasang izra nga yongu mankhari ki ina sabat pika ten te duksuno ga ngata sabat pangun ngata mangpol den hakuli ngata giribe chola thago sano
2: te man no le dasa jingbat pangya po sama ma sa ait ro girip yot pa sana tinchan song je yot me sama giriba song je nima giribe la la cheno hapie jingbat pe la cheno tena ngiska zob chuk je pura sama sul no ju kasa
1: ole ana ana kasa ole skel skel pa sana ngata tena magmika ra la sul magmika ngata yongu gelas pe cheno tene yang I nge khor la nga ta ta hanma I sumshan guni phyari ne sa pha ba nok pa lo jo sari je te nya lo je te tene yang yulinat ka ni ta nga ta khora ol bo ol tang bo nga se bo no nge jara ai khar do na o te ri ne sari nya lo je kan ya tene yang sing na sa ma po ji nga ta yong do te tsong on ngalma pha ba no wa kyo na yong chi na me na da sa te zo yo te na me te no le
2: ওতের সা জিনে ভাবছেন মানে ইয়মে কে কোন ন হাল না ভাবছে টিম জি ওয়ামি রুক দাসা ওজোছে মানে ভাবছে মান মাঝে পাওয়া মান দিনছক মাথং ন লে কাসা
1: ওলে ওলে কাসা কাসা ওলে ওলে কত পাসনা তাতিনে গা দা দরে বলং তুরু গা তা শালা রাখ ওমা সংমে রংবো সংতা রা ওমা ফিঙ্গো তারা ফিঙ্গো তেনে তেবে কা নিংগো ইয়ং চস পে সংমে গা দা বলং রংবো সিও তেনো গা ইয়া খারদং খুরিনা ওতে বলং তুরু ইয়া টিমু শালকান হালম টংপা বঞ্চ মার ইয়ো তেনো গা ইয়া নিং চিস কত তো দালে
2: balang yot kan ta tong pare spa ngis pare met kya ya no le ba ki sama la balang met kan jik man ta tong pare re ngiem sama la yon je re ngiz ja bos pa man yon jin te te nang tang kan gune oma griba ta no te ga yang mulazim teacher zera zo medical ba te gun la ta no yang churpe gun kam se le gel sa zo a kere no magar met kan bu tong pare re ngiem man yon chen man ja bos pa man sama la yon jin no le kasa
1: ole kasa te ne ngiz na khardung bu ta zu ko po ang yul de ne কাজ দুপা হলে জুতা তিনি থারিং থারিং দুপা জিঙ্গুন মোস সাল টেস্টিং এ তো শিখ দুপা সমজান তুরু মাপু যে জিঙ্গুন কা ছায় চে শিখ জোস তাঙ্গে চে শিখ ইয়ার রিদাক জং না জোস তাং চে শিখ গাঁদা তিনি চষে থং দুক তাঙা তাঙা তিনি তেও ছানা গাঁদা লক্ষ রিয়া স্তন তো কোটলা ছাচে নকা তিনি পুরা ক্যাংস্কুর ইয়ত নগা ইয়া তিনি বালাঙ্গুন ইয়ংস্তানা জিঙ্গুন কামিয়ং চেস পে গাঁদা ওতে ক্যাংস করতে যুগ হতে নগা ইয়া তেনে খো বালাঙ্গন তে ওচা ছোয়া খেতে নিমাছরে ইয়ং মিচুক চেস তেজুক যাতে নগা বালাঙ্গন জিঙ্গুন কে ইয়ং স্থান না ইয়া রিডাক্স লেবে না জোস তাং তন পাতে যুগ ছামে নলে
2: জিসুঙ্গা জে ইউল ফারকার টাকমার ইউল জে ইউল স্কুল কা সুমি নলে ফারকা নাং টাকমার গুনলা কো ফুনে নিমো সন বা বালাঙ্গন বাপ সুন ইউল মা কা সপন জে নো জে ইজো ক্যাংস কিওরাং মেদ বা ফুনা ড্রপ বাপ জি গনো খাচার পাতাং সা থুল গুন নাং জো কিও নো তে গুন ভাব জে সান লা ইং জোস তাং জে তাসা লং ই সুমি সং নলে জিদা লুং মানে কিয়া গ্যান আঙা চুজ ছয়ংস বা তে থামে জিঙ্গুন মো মাঙিয়া না তা লং ই সুম ছেদ নলে জোজে জোজে জোজে তামনা মি জিংবা পাতেও কাস পছার বা জিং জোজে জোজে শুং জে দুগ নানি তিনা জিং সু নাম সু গশু তা নানি ইয়ার চিকনি পুরা ইউল দেনা ইউল কেন বাড়ি দাঁ দেলে টোপা ঙি ঙি ঙি মা ছেড়ে তালা আঁকা হাতক না ফিতক চোপা শুং জে দুগ জে তা শুং জু না নাম নাম শুং দুন তে বেয়া মানে শুং মানে তা তো থামে জিং লো মো মাঙিয়া না লো ঙি সুম ছেদ নলে জিদা আছে মা চুচুক মা পোসং লে তা লো ঙি সুম সুং জে কাসা
1: তা তেনে মাতা সাবা দিলা সোমা স্কিত পো গিয়ার বো শিপ চিক গিয়স পা জিক বুচ্ছা নো তে ফেমা সাবা দিলা সি চো না সেমবাং লক্ষ্মো লুসে সেমবাং জাং পো লুসে গাং বিজি লুসে তে ফোন পো থোন নিং বো সেমবা স্কিত পো ছা চে সিক তে নিগা তা ছু চাং না চে নুমো ইয়া তো ইয়ং চে সিক তে নিগা তা সোলজা রিক্স তুই নাম সিক চে সিক তে নি ড্রিল জিক গা তা জিং ছু সাল না ইয়াং চে নুমো নি সোলজা নাম সিক পা সেমবা স্কিত পো নাং তে নি ইয়াং মা ইয়ার জো ইয়ার বো মা স্কিত পো জিন নিং বো চিক তাং তুই ইয়া তো চো না তেনে তা সেমা শীত পলুছে লাস পাং ডুবছে ছা রুগ জুরুক তেও চকসি ইয়ং চে না ইয়া চিকপো রানা না সালেন্স কেউ না তা ইয়াং শুনপো না সেরছে তেনে তা আপচা মন সালতানো মেন তার নাং নে চিক চিক নিশে মেনে মেনে মা শুনপো তেনে কাসপো রিক্স না সিনপো রিক্স ছানো জুপ তে ফ্যা yato choches ya solda namse shu salche te un zache se lopsik yonche naman nizitrel
2: yon yonche nan le daksachi la shi chona ji tha jinta ngan me sok dolo ngam ru ngan mai na mana thama lo yang spa tan te tan tulor se ro ko tulor se ne chu ta ne dukjin daksatte ngan me tus po sok ji metan o magar lu yaro mana ngai khardon la yar go thun ji mana yu angwano tenna yar la yang dukan gun skit po chen dukchin magar te ngan me so te mangpo duklo me kyar no che jane sama la kulia so mulazim so spa sang na ozu yon jin no la ngan me so na yomuk da gatte nam duk dukchin du yar gun la kasa
1: bole skule tene ta thing du piga tiba chichi ta si dol male ngan no bre nang na ta khardon go tene ko thon pe gas kyo nge ja chunang nge mo to thon ba kangri nang tene nge jara nge yul la khardon a chuma motpo skitpo nam chu sal na yo de no ga chezen yul ma pena nga ta chu zer sa go to sal la chu ta go so no la tok thop chez phi dok so chez thop chez chu sir ka yut kya tane su ya chan la thop chez san chu sal go chez kan bar do yul ma pena yut kya chu motpo skitpo no ga zo shi rong
2: chi so po nga je yul ma skitpo de no de chan nga pi ka zo ta na ya chu po no cha man han je chu re zer kan yong du bin da sa te on cha man no chu ta khran ka zo ta na chu ma skitpo jin ju tok pe chu on jin ya ri un po na ke chu ji chu yo chumi chuan chin chu tsok bo masket mon jin skon mon chen no le juk nam tang tang na kasale
1: ole de ni masket par ka sa de ni ding le lun tin khang a sko jap sa ta shi dolma de nubre khardung na sko ja de ngira sa ba de chagla spo ka juk shi ja de ngira ka juk shi yo tes kol mi mas san kan han ge skol la mola jas de ngira ma I ka sko chala de ni thuk de che jin ta shi dolma le julong le ju
2: jule nga I ka tus kap sal ches ba lun tin ba sang ma la jule
1: hi ya jule ju
0: Daksang ijerang e skojap stashi dolma tang nyampo tibatila ne digrim bo sanajats. Inna o tang nyampo diringi gamyulpe skadlo ne digrim bikane kunspa juin, julie.